শুধুমাত্র যেমন কল্যাণজি আনন্দজি সঙ্গীত নির্মাণ মুকদ্দর কা সিকন্দর या চিত্রপটাতিল অঞ্জনজি গীতরচনা ऐकली, স্বর होता কিশোর কুমার यांचा। ব্রদরশিটো या গীতরচনেবরোবরচ আজচা গাতার হে মেরা দিল হা কার্যক্রম সম্পলা। পুনা ভেটুয়া পুঢিল গাতার হে মেরা দিল या কার্যক্রমাত। নমস্কার।